0: ওকে দেখ মালকোভিন্টিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকোভিন্টিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জোভেন তুডি মেহে সাইডে মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জোভেন তুডি ইরা নে জোভেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জোভেন তুডি তাম্বা নে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতে জোভেন তুরি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওস না আতো কন্টিনুয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিস ও সিতো সাউন্ড ও কুন্ডি সাউন্ড কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবে ইতা প্রেসিজা হা হরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক দুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেমা আগরা হাউনি মেহি বা না সাউন্ড নিদানে বা কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট নি হাবিলে দেহাম বহুত তেপতে বেস তাম্বা সাইলে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাউ আপ্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিটাতে না সাউনি প্রেসিজে ডিসএমবলমেন্ট ডিসএমবলমেন্ট নি মক মডার্নিজে সাউন্ড সোসিয়েডাডে আন্তিগা কা সোসিয়েডাডে আত্রাজাদো বা সোসিয়েডাডে মডার্ন কা সোসিয়েডাডে আভান্সাদো নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসিয়েডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুকিতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসি ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসিয়া এমএল মার্সিস্তা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসি ইদানে মাগলাডিয়াক সিএনসি ইদানে মাগলাডিয়াক মাবে আওয়াকারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসি এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাটে রাসি তাম্বা সিএনসি ইদানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন্ড ইয়া ইন প্রিমিয়ার হাফ উইন মরিস মাই আগর হাউ জারোপা মোস ডেট মুস আ কন্ট্রিবিউ বানা সাউন্ড নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোভেন টু ডি ইদা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কে ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার ডিহেন ফাতিন ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বা নে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএমবলমেন্ট বা জোভেন টু ডি ফুরা ক্লিউ ডুকে বা ইডা নেবে মাক হাতে নে ডেট কোয়ালিয়া মাবে লা হাতে নে রিলিজ লা হাতে নে ট্রান্সফর্ম ইডা নে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতা নি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বা ডে ডালোয়াইন এম লা কনসিয়েন্ট বা রিয়ালিটি নে রিয়ালিটি ইডা নি হাসোরু নে রিয়ালিটি হাসোরু মানে সেন সাইডা রিয়ালিটি ইডা নেবে মাক নি সিন্তি নি আনে নি ইয়ে প্রিজাউন লারন মাবে নি সে হাতে তাকা তাক আই এম ওকে হরিয়া খেলা এটা লিগা বা জোভেন টু ডি দ্য উলু সিরা ফোর্টি সেভেন তেম হাউসি ডে ওয়ান সোল্ডার ইসা সিরা তেতে ড্যাং ডিয়া ক্লিউ লাকম তিতলু ডুকে লাকম পাদ্রিয়া সে জোভেন টু ডি দ্য আগোরা ইতা ডিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জোভেন টু ডি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোম ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যে তেং কনসিয়েন্টে বা রেলে দাদে যে তেং কে আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডা নেমাক সাই হানেসান তাম্বা ইতা নিয়ে ডুতি নে ইতা নিয়ে ডেভের ইরা আগোরা মাকা দুতেন আপ্রেন রে সিয়েন্সিয়া আপ্রেন রে সিয়েন্সি ইডা রিয়ালিটি রে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন তা প্রাতিকা নু হুসি প্রাতিকা মা তু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুডি ইডা আগোরা ইতা নিয়ে পাপেল নো ডেভের তো মাক ইতা নিয়ে তেঙ্গে আপ্রেন রে লাই আপ্রেন রে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডা নে সে ইতা কলিয়া তাম্বা ওহিলোরং ইতা হারে বা ইতা নিয়ে জোভেন তুডি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাই বে ইতা ফিয়ার বা মুডান্স ডিয়ালে তিগানে সে ফোর মাই ইতা লরনি সে সেই বোত নো ফোর সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোর বা ইতা নিয়া বেলুন এলা হানে সান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরে কন্ট্রিবিউ বানা সাং নো ফো আপোয়ু বা দে জেনভলভমেন্টো
2: হাউনে মেহি মাকা লুতা বা সুসিরা রেডানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রেডানে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হো বাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কন সার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দি নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে গারান্টে নো মো সু আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক নো সোসিয়েডাডে রিকু নো সোসিয়েডাডে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডেকুয়াডা no la acesso ba educação de nebe maka credível basira anto ikus italaia saudi nebe maka dia no mosi educação nebe maka dia italaia conhecimento nebe maka dia maka ita se labela ia capacidade atu contribui ba nação honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hodi harahon sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo ka ita hanan sociedade de nebe maka la classe para tu bela garante povo hototo lirio con ba jovem a tu bela ia conhecimento nebe maka dia no ia saudi nebe maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoben sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, na konu ho sociedade de klase ia nebe sira sai dominante ba ia makina de produção, no mos ia fatin hotu tanto ia carreira no ita la ia possibilidade ida para tu bel harahun sociedade capitalismo honune uniku dalang atu harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo no dar arma ba mudança tu ia hone hare kata ou tu ir hone perspectiva kono ba asunto ira ne depende ba tenes espíritu da luta tambah si espíritu ira ne mak atu orienta ita lihusi kondisan objektiva nebe mak kita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak haturi tini spiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itini povo oprimido sira.
0: Oke, diak maloko vintis, antes ita ba kontinuatan itini programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.

0: Oke, diak malu kovintis, dan ne maka muzika furak ne be husi belenseles, operation nama malu kovintis, ita ba kontina na fating ita nia programa. Oke, belenzasting, tuir ita bot ni hare, governo agora da daun fo oportunidade para kli ba joven sira hodi sai husi ita nia na saun, pa buka servisu iha na saun selu. No numero juventuri menos iha ita nia na saun. Ita bot nula juventuri, tuir ita bot nia perspectiva ikus ita nia na saun. Hetang amiasa iha futuro mai kalae.
1: Bahau ne, amiasas. Se, colega sero ni pensamiento diferente va y te pelea discute ni a mi haces pote te ves y tani ele ka y tani ukun nain sera ka y tani aman ukun nain sera te den anesa ne na sao ni atuba oin precisa juventuri ni forza no matene mai ve basia para realidad era agora juventuri barak ni forza no matene que investe el rey lior oin sama na sao ni atuba oin ita sera generaliza emane contribución husi trabajador sera ne vemos que na sao ni estrangero ni niña selu contribución ba país timor ni hija. Y dan itala generaliza ga politiza emene recursos soto. Moi bien asauni atuba oine precisa emo juventud ni matene, juventud ni forza. Se agora mo juventud ni forza no matene ki investe el railiur, un sa nasauni atuba oine. Ni difícil. Tamane a mesas bot ba he futuro maka, itene nasam rasimu se asur crisis ba ia recursos humanos. Agora ema remata de secundario ni akara kursu de lian Korea, para ni belo un sa belo ni compete ba empleo exterior. Ni la ku continua una ya licenciado. Ni laku continua na vida universidade tamasera ni hare exemplu sini amount rasik e licenciado filamai halimar hela desempregado entao ni dane forma ni hanoi ni da katak how the curso barailio i depois de curso barailio ni hetano na emprego exterior ni servicio na ba i depois ni hare exemplu yama ba servicio na ba ni manda usan mai hanen ni familia hal umadiak sosa karreta entao ni dane ni dane oi pa entao how about to railio entao ni dane to nufi ni dane na saune sai na fate na saune ila ke difícil y tú no avanza. Tamo juventud ni hanoi ni nakono pasporte, nakono empleo exterior. Ni la cuya no hanoi ni tener railar. A ti funcionario público balun sacar trata ni documento para el león. El problema tamo salario. Salario no renumerar. Ni salario 115 coitaro ni oa ni fe. La responde va ni malaran. Entonces ni arreba salario y empleo exterior ni bote, te ves. Entonces ni coco abandona ni familia, abandona ni nación. Husik ni familia, husik ni nación. Husik ni fe ni oa ni rasik. Ni tengi pa. Ba ne tama saira, tama kondisyon ekonomia. Ekonomia makla azuda, agora. Ni problema bawa tira ke, la os amiasa si futuro, mas agora mas amiasa sona. Tama ne mak, kestaun de ekonomia ne mas problema ida baita. Liga ho, desemprego ne, agora. Se ema empregador ida hanesan, funcionario público ida mak trata una ni dokumento barai liur, quanto mais juventud ida abandonado. Ni hututu ya hanoin par barai liur. Ate dene populasan sernope mak barai liur iha, Inglaterra. Sir di sini helau nahe nawa. Sir la fila. Fatin dia kon entaun sir helau nahe nawa. I sir ba Korea. Ida ba Korea ni fila mai ni kontratado tinen lima ni fila mai. Ni se urus ni surat par fila fali ba. Ba servisu fali. Tamba ia Timor la kondisiones servisu. Ni to abandon han sene. Entam ni ia kontakto ni patraun ka ia ni nia. Ni bele fila. Ni ba servisu fali nawa. Entam ni dene manafatin Timor ne nafatin ite ne nasaun la os independencia para sai nasaun travelador ira nasaun ejemplo Alemania precisa ni ba Korea precisa ni ba China precisa ni ba Japan precisa ni ba Timor ne independencia para Laos anesa ne se independencia para ite sai atan form fal ulu ke okupasaun Indonesia ni ite ne aman ne atan tiau ne ite ne rai rasik i depois de independencia ite ne oanga ite rasik pa atan fal ye menerai sana saun da magdire tu demokratiko anesa ne. Ema lubu kuai ni dah mak hikisnya mahate ni ruin orang barai dah ni agora itu independensia para grupu-grupu elit sih ramah goza independensia ide pos de proletariat itu dah saya atang fali pak emane rai dah lihiran nama itu hari minister ni wanda pasir usia Korea ema dia Korea ni mayoriti ema dia be proletariat ni kamponesa ni wanda sih ramah pasir usia Korea ni mak problema atau resolve problema ide ni mak loke kampu de terbaik di Timor Leste. Apa susah tahun dia bawa itu ni elit cira para aku loket terbal kampur terbal Timor Leste. Tambah how ia kontak tu, ia dialogo na how itu ni ambassador Zapaun ni Timor ni ni Zapaun. Ni kuliah kau na bawa tambah itu hati ni agora ni Zapaun ni for apoyo boh tep-tepes bawa Timor ni. Itu lalik aku fodi. Ponte phone ni dah fomento ni bawa ni apoyo si Zapaun. Zaike apoyo si Zapaun. Zapaun ni for apoyo boh tep-tepes tambah ni mak awasoro na itu ni apa. Itu ni ambassador Timor di Zapaun naran la sala ilidio. আবার সরোনা নিয়ে কলিয়া হনিয়া সে বেলে এস্তার তিমোর নে লোকে তো ইন্ডাস্ট্রি এরিয়া কলিয়া কোনো বা ইকান তাম বাইতে তিমোর নে ইতে নে তাসি লুয়ান লিফাল ইতে নে রাইমারান এক্সাক্টামেন্টে ইয়া তাসি হে ইকান এন্তাম লোকে তো কামপুর ট্রাভেল উইডে বা ইকান ও ইন্ডাস্ট্রি এরিয়া বা ইকান পারা সিরা নেবে বা সার্ভিস ইয়া কোরিয়া ইহা পেসকান ইনিয়ান ফিলামাই সেরান সুম তামাকেরা নি সার্ভিস পেসকান ইনিয়ান ইডেপয়েস ইডানে সিরা বোল ফিল জোভেন্তুরি সির নেবে মাকা এসকোলা লিসেন্সিয়াডো সির নেবে মাক কলিয়া কোনো বা পেসকা বে বেলে তামাউনে কামপুরে ট্রাভেল উইডানে নে ফাসিল দেব দেবেস আগরা ইয়ে মিনিস্টার অ্যাগ্রিকালচারা সির নেবে মাক অস্ট্রেলিয়া নে কলিয়া কোনো বা অ্যাগ্রিকালচারা সে অবাকু স্ট্রবেরি ইতা বেলে ডিসেম্বর স্ট্রবেরি আইলি ওয়াইন আর সিরা বস গালা ইতা বেলে ডিসেম্বর স্ট্রবেরি হেনে বা ইডানে সিরা ফিলামাই সিরা এক্সপিরিয়েন্স নাতং সিরা বেলে ফা এক্সপিরিয়েন্স বাইতেন জোভেন্তুরি সিরা হেনে তাম্পানে মাস ইনফর্মা বা সে পোপে কাতাক সে জোভেন্তুরি সে রাখার বা সার্ভিস এর আইলিও লাউ সোমেন্টাল বা সার্ভিস উপর হেতান ওসান মাইবে আপ্রেন্ডে মোস মাতেরে রুমো সিনেবা আতুনে ফিলামাই বেল ডিসেম্বর হয়ে হেতেনে পাইস তিনি ক্রিয় পলিটিক এটা কেটিয়া আতুনে হাতুর জোভেন্তুরি সিরা বা সার্ভিস নে লাউসি ছাই আতান মাইবে আপ্রেন্ডে বদরুমো সিনেবা পার ফিলামাই ডিসেম্বর হয়ে হেতেনে পাইস নে রাসি তাম বাই তারে বা রিয়ালিটি রাগোর জোভেন্তুরি মাইরে হে রাইলিও এটা হে রাইলারানে নাতো অনহেলা মাই রাইলারা নাতো অনহেলা মাই বারুন হে প্রসেস পর আতুবা ডিকিন জি আগোরা সিরা বাতান করেয়া বেসিক আতুস বা করে নে প্রবলেম আবার প্রবলেম নে এমো ফুনশনার মুসিয়া বা করে সে ইডানে মক মিনিস্টার ও গায় কবে গভর্নান্ত সির লাহতে কে বাবো চিরা নে নে নে রিস্কু রিস্কু নে লাউসে আবাম বারে এ ফুতুর মেস রিস্কু আহু আবার নে প্রবলেম আবো তাম্বা নে মক গভর্নান্ত সির লাউস হাতে নে দিত কথা উকু নে অপরচুনিটি আরে মাই বে তেঙ্গে হাতে কথা উকু নে রেসপন্সিবিলিটি আরে তেঙ্গে তাও হাতে সাম বাপো বুইডানে বে মক ওরা সেন রাও নিয়ানে ব্রিগান
0: হে পেগুন তুরমাই বেলু সেলেস সে ফোবা ইতানিয়া বেলু এলা বেলু এলা তুই তবত নি হারে গোভেরনু আগোরা রা ডাউন ফো অপরচুনিডারি বারা ক্লিউ বা জোভেন সিরা হডি বুক সার্ভিসু ইহা না সাউন সেলু নো নুমেরু জোভেন তুডি মেনুস ইহা ইতানি না সাউন ইতাবত নুর জোভেন তুডি তুই ইতাবত নি পেসপেক্টিভা ইকুস ইতানি না সাউন হেতং আমিয়াশা ইহা ফুতুরু মাইকালায়
2: তুই হানা পার্সপেক্টিভ হানে সান জুভেন্টুডি ইন উডার সাই হানে সান পবতি মরলেস দে কলিয়া হাও বেলে হাতে তেন কাতা ক্লার উডুনি ইডানে সাই হানে সান মিয়াস তাম্বে জুভেন্টুডি ইন উডার ফোর্সা প্রোডুটিভ হানে সান বাবাই ইতেনিয়া লিডার পলিটিকু সিরাম সাথে তেন কাতা জুভেন্টুডি ইন উডার ফিনি ফিনি ফোন কারাম ফোন বারা সান তিমোর লেস দে তাম্বা ডিসএমবলমেন্টো ইডানে সি লাও ওয়াই হিরা জুভেন্টুডি না ফাটিং ইহে ফোর্সা প্রোডুক্টিভ নো নি নুমেরো নে আস হোডি কন্টিনিউয়াল কন্ট্রিবিউট বাই হে ডেভেলপমেন্ট ন্যাশনাল মাই বে হানেসাং ওহিন বেলন জাস্টিন দেহান কাতাক গভর্নু ও ইতেনি গর্গাম স্টাড ওয়াইজ সমেন্ত ইহে হানু ইডা কা পলিটিকা ইডা আতু হারু কা ইতেনি জবেন সিরা বারাই লিওর হা হনু ইন্দেনি আমিয়াস বোথ বাই তেনি নি স্টাড তিমোর লাস্তে তাম্বা সাইডা তামানেসাং ও ইতা হতু হাতেনি কাতাক জুভেন্টুডি নিউডার ফোর্স অফ প্রোডাক্টিভ উইডা বাই ডেভেলপমেন্ট ন্যাশনাল চিরা কন্টেন্টে ইতেনে কমিক মাকনে ইতেনে অর্গান সোবেরানো কন্টেন্টে তেবেস ওই হিরা না সাউন আ না সাউন বে হানে সাউন ইনকা কলিয়া কাতা সি কোরিয়া ইংলাতেরা পর্তুগাল কন্টিনিউ সিমু ট্রাভেলিয়াডোর হুসি ইতেনে না সাউন সিরা কন্টেন্টে কাতা কিরেন ও আমি ইহা কোপেরা সাউন দিয়া কোন সাউন সিরা সেলো মি সিরা লা কনসিয়েন্টে ডিস্টিনু স্টাডু নিয়ে তুলরি মানে বে ওয়াই হিরা লা ইহা ফোর্স অফ প্রোডাক্টিভ নেবে মাকা ইতা তু বেলে গারান্তে কাতা বা ডেভেলপমেন্ট ন্যাশনাল লাই হাত নি ফোর্স অফ প্রোডাক্টিভ নেবে মাকা তু অপই বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তাম্বা এম সোমেন্তে ইহা হানোই হানোই ইরা তু বারাই লিওর নো বারাই লিওর নে লালস তাম্বা সিরা নি নিহা খারা ক্লাসি প্রবলেম ইকোনমিয়া তাম্বা বাজি হুসি এমনি মরিস মাক উনিকু ইকোনমিয়া হাও হাকারক মেটিং হেনে নেবে সাইরা মাকা ফুতুর হনালি সিরা নে উইনসা আমি ইকোনমি রা সুস্টেনটাবেল তো সিরা তেঙ্কি ডি সিডি পারা তো তারা তা ডকুমেন্টস বারে লিউ নাম্বা হানি সঙ্গে তা ডিয়া কাতা নুমেরো ডিজেম প্রেগু হিতি মরলেস নে মেন স্টেপ দেবেস নুই তো বেলা ইয়া কাতা নুমেরো পুরসিন তো নি কি কিরা নেবে মা কিতা ইতা রাসিক ত্রিস্তে বইঙ্গিরা হারে বাগা ইরে মারি হুম রেসিন মা কম্পেতে ইকু সেমা খেলারা এমা সিনা ফাতি ইউটিলিজা সিস্টেমা নেপোটিজমো বাগা ইরে মেবে ফামিলে ইরে হেলারা নো নো সিরা লোকে বাগা সোমেন্টে পারসাই হানেসান এমা বাবা ইন্ডিয়া কাতা ফরমালিটাস দে এমা বাবা পার দে ও হুসি পার্টি রে কোম্পানি রে নে গা ও হুসি অরিফিস ইরে নে ইনস্টিটিউশন ইরে নে লোকে কাম পুরে ট্রাবাইল লি হুসি বাগা নেবে মাক সিরা লোকে মাই বে লাহাত দেনে কাতা ইয়া লারং নে সিরা উজালা সিস্টেম অন পুতিসম এন্তম কন্টিনিউ ফ্যামিলি মাক খেলারা নো পবো প্রিমিডু মানে বে Então, se ele não dá uma querida, você tem que barrar ele. No governo, é mais pior, governo contente, contente com ele, né? Se contente, ou não, considera que está barrar ele, né? Mas dia que ele, do que serviço ele lá. Então, se ele lá é força, lá é política, ele não é mais adequado para tu, beleza livre, os pinturas, se ele fosse desemprego, né? Então, ele é pior. O que está tu beleza garante o desenvolvimento nacional? Tambah husi forsa servisu o ita dia hang katak kapasidade dia kselne li husi zubenturi sira wang hira ita dia hang katak o feri sira mos ita nia be veteranu sira mag dadaun ukune ni dia kela dia ki hane be ita kuliah kono ba suntu dialetika botu tu sempre bokan ema zubeng ida ema kikuang ida se si zubeng ni zubeng ida se adulto no adulto ida ne se be feri no iku se tenke mate será que sira dadaun be makukune continuo muris lae tapi dia ni hukum alam ni lain natureza kata emmurus tenke ba mate veterano sira labele ukun to tinan rihun barihun itu presisa hare destino nasaunia ne sang nabe se ita hate ten kata juventude makran fo kria ku disam basira tam sira ni necesidade de mak emprego la los haru ko emprego eksternal ne mak babang hanesa mohim belon de hang kata musik sira ba servisu era liur servisu ba liur. Sira ni forsa produtivo, sira ni nia kapasidade intelektual, lori ba nebe, lori ba manierai, hori continua desenvolve manierai. No ikus, saida mak sira halo, sira saihane sa emanebe maka kapitalista. Tama saida, sira somente saihane sa emanebe maka hanuin dit nia, nuin satu desenvolve ni nia, nuin satu desenvolve ni nia familia, grupo nebe maka nia pertense ba mebe, nia la hanuin wana destino na sang ni hanesang nebe. Tamba, lalu sih ini salah, tapi dia ini orienta dunia khusus estado. Tapi estado kontenti ho saya dah maksirah halo, kata atau hamenus kia kia Timor Leste dia kliu ita kontribui par sirah bayar liur ho di desenvolve sirah ninia Morris para tu saya dia kliu tan. Lepas subjektifu estado dia nebe mak dia garantia bengi estado pomo ni mana be? Atau garantia se? Lah iya. Ia ni somente hanesa norma norma norma dia nebe maka ita bela deh hang kata ita mehi hetan no ita hamnasa, ita kontenti, maybe iku helaho liya fua, ou helaho, ita diam katak helaho historia, ou helaho norma. Tama norma precisa implementação, a non ser, diam povo mak bela implementa direta, povo lehiak bit, para tu implementa saida mak lehiak teten. Somente ita ihe estado, organo estaduais, atu bela kolia kona basyuntu povo nian, diliu kona basyuntu povo nian, para tu bela continua kontribui banasan, lihusi sirne forsa produtivo ka forsa intelektual. Ano yan sana?
0: Okay, Diak Maluko Vintis, antes ita continua na fatin ita niya programa, musibelon seles, na fatin ofrece ta musika ita turmain. Enjoy the music!

0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকো ভিনতিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জবেন তুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউ নো ফো আপোয়ু বা দে জেনভলভমেন্ট
1: লস দুনি কাতা ইতা জবেন তুডি রানে জবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone laosona to continua ba hanoin ida ke sirahalo la condiso sito sound no condisaun ka ambiente pobuninian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema agora haune mehi ba na sound ni dane ba contribui ba desenvolvimento ne habile deham bot tep tebes tamba sare ma diham bot husi inisu